0: आकाशवाणी ब्रह्मपुर। আজি রবিবার 1948 শিশকাব্দ আষাঢ় 28 দিন 2026 মশিয়া জুলাই মাস 19 তারিখ সময় বর্তমান স্টুডিও ঘটিলে সকাল 5:59। শ্রোতা বন্ধুক সাদর অভিবাদন জনাই আরম্ভ করছু আজির অধিবেশন। কার্যক্রম শুনছেন এফএম বেন্ড 100.6 মেগাহার্জ যোগে এবং প্রসার ভারতীর মোবাইল অ্যাপ নিউজ অন এআই এর মাধ্যমে। সবুবেলে সবুকিছি পাইবার আশা হি মনুষ্যকু দুঃখ ও অশান্তির অন্ধকার মধ্যকু টানি নেই থাকে। তেণু ঈশ্বর যাহা দেইছন্তি সেথিরে খুশি হওয়া মানবর কর্তব্য। তেবে যাই এ সৃষ্টিরে এ সংসারে শান্তি রহিব। আকাশবাণী ব্রহ্মপুর সময় সকাল 6:00 শুনবা হিন্দিরে এবং পরপরে ইংরাজিরে
1: সমাচার কে সাথ মে ফরহত নাজ। संसद के मानसून सत्र के शुरू होने से पहले सरकार ने आज सर्वदलीय बैठक बुलाई है। बैठक के दौरान सरकार संसद के दोनों सदनों का सुचारू संचालन सुनिश्चित करने के लिए सभी राजनीतिक दलों से सहयोग मांगेगी। मानसून सत्र कल से शुरू होगा और 13 अगस्त तक चलेगा। सत्र के

শ্রোতবন্ধু কার্যক্রম শুনছিলে আকাশবাণী দিল্লির, আকাশবাণী ব্রহ্মপুর। সমর্থন সকাল 6:10। আরম্ভ করিবা আজি সকালর আমার ভক্তি গীতর কার্যক্রম সঙ্গীতাঞ্জলি। গীতিকার রজনীকান্ত নায়কঙ্কর রচনার আরম্ভ করিবা আজির কার্যক্রম। কণ্ঠশিল্পী প্রণব কিশোর পট্টনায়ক এবং তৃপ্তি দাস কণ্ঠরে। চালো যিবা বড়দাণ্ড মেলাকু, রথরে দেখিবা চকাডোলাঙ্কু, সে নন্দ বলাঙ্কু, সে ষোল কলাঙ্কু।

পতিত ভাবনবানা রে ফর ফর কালে কালে ভগবান তুমি ভগতর দিও দেখা বারে প্রভু পুরু মনোরথ। নন্দকিশোর সিংহ রচনাকু কণ্ঠরে সাজাইলে দিবাকর মহান্তি। পরবর্তী কণ্ঠশিল্পী নবকিশোর মিশ্র শিল্পীঙ্ কণ্ঠরে তপন পট্টনায়ক রচনা আসিছি দেখি মো কলাবদনকু মোর সোনার ধনকু মো আসিছি দেখি মো কলাবদনকু।

শ্রোতবন্ধু কার্যক্রম শুধুলে আকাশবাণী কটক এবং পরে পরে আকাশবাণী দিল্লি আকাশবাণী ব্রহ্মপুর সময় বর্তমান সকাল 7টা আজ দিন প্রসারিত হওয়া কিছু কার্যক্রম সম্পর্কে শ্রোতবন্ধু আসন্তু জানিবা। আজ সকাল 7টা 25 মিনিট শুনিবে কার্যক্রম শিশু রাইজ, শিশু মানুষ এই কার্যক্রম শুনিবে সকাল 7টা 25 মিনিটে। সকাল 8:30 প্রচার করব রথযাত্রা উপলক্ষে আমার বিশেষ কার্যক্রম শ্রীক্ষেত্র মাধুরী। আজ এর বিষয় রয়েছে সর্বাঙ্গ নীতি, বিশেষজ্ঞ রয়েছেন রবিনারায়ণ মিশ্র। রিলে করে প্রচার করব এই কার্যক্রম আকাশবাণী কটক কেন্দ্র সকাল 8:30। সকাল 8:45 শুনবে সুগম সঙ্গীত। সকাল 9টায় প্রচার করব বিবিধ ভারতী কার্যক্রম আকাশবাণী ও বিবিধ ভারতী কেন্দ্র। দিন 10টায় প্রচার করব আমার স্বাস্থ্যভিত্তিক ফোন ইন কার্যক্রম হ্যালো স্বাস্থ্য কথাটিয়ে। এই কার্যক্রম শুনবি দিন 10টায়। দিন 10:30 প্রচার করব কিছু ওড়িয়া এবং হিন্দি কথাচিত্র নিয়ে কার্যক্রম গীতাঞ্জলি। সুগম সঙ্গীত শুনবি দিন 11টায়। মহিলা মহল কার্যক্রম প্রচার করব দিন 11টায়।

30 মিনিটে রয়েছে আমার কিষাণ বাণী কার্যক্রম, বিষয় রয়েছে ব্যবসায়িক ভিত্তিতে ফুল চাষ। শুনিবে সহকারী উদ্যান কৃষি অধিকারী খলিকোট গঞ্জামর শ্রীযুক্ত প্রসাদ কুমার বেহেরা এ সম্পর্কে কহিবে। আজির হ্যালো কিষাণ বাণী কার্যক্রমটি রাতে 7:30 রাতে 8টায় প্রচার করবে হিন্দি কথাচিত্রর গীত, ওড়িয়া কথাচিত্র গীত শুনবে রাতে 8:15। রাতে 9টায় শুনবে বিবিধ ভারতী কার্যক্রম আকাশবাণীর বিবিধ ভারতী কেন্দ্রর। মহাপ্রভু শ্রী জগন্নাথঙ্কর পবিত্র রথযাত্রা উপলক্ষে স্বতন্ত্র প্রসারণরে শুনবে নাটক বাইশি পাহাচ, রচনা রজত কুমার, প্রযোজনা রমাপদ নন্দ। রাতে 10:50 শুনবে সুগম সঙ্গীত। ইয়ে আমার সারাদিনের কিছু বিশেষ কার্যক্রমের সূচনা। আমার পরবর্তী কার্যক্রম শুনে আকাশবাণী কটক কেন্দ্রর। প্রথমে আঞ্চলিক সম্বাদ, পরে আমার স্বাস্থ্য কার্যক্রম এবং পরে শুনবে ওড়িয়ার সম্বাদ। আমার

বা কৃত্রিম ভাবে সৃষ্টি করা যাইথিবা যাঞ্চরু জনাপড়িছি বলে এনটিএ সূচনা দেইছি। এ সংক্রান্ত হস্তগত হইবা সমস্ত অভিযোগকু এনটিএ পক্ষরু যাঞ্চ করা যাউছি। তবে নকলি কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা প্রস্তুত ওএমআর সিট গুড়িক ক্ষেত্রে দাখলকারীঙ্ক পাইঁ কঠোর আইনগত পরিণাম আনিপারে বলে এনটিএ সতর্ক করাইছি। সামাজিক গণমাধ্যম পোস্টে ছাত্র এবং অভিভাবকঙ্ক যাঞ্চ পাইঁ কেবল মূল ওএমআর সিট দাখল করিবাকু এনটিএ পরামর্শ দেইছি। ইথানল মিশ্র ব্যবস্থা দেশের সবুঠারু বড় সার্বজনীন সফল নীতিগুড়িক মধ্যে অন্যতম বলে বিজেপি আইটি সেল মুখ্য অমিত মালব্য কহিছন্তি। সরকারক এই পদক্ষেপ যোগু কৃষকঙ্ক আয় বৃদ্ধি হেবা সহ শক্তি সুরক্ষা ক্ষেত্র সুদৃঢ় হয়েছে। অশোধিত তৈল আমদানী উপরে নির্ভরশীলতা হ্রাস পাইছে বলে সে কহিছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী মালব্য কহিছন্তি, 2014-15 পরঠারু অশোধিত তৈল আমদানী হ্রাস পাইবা সহ 1,98,000 কোটি টাকা বৈদেশিক মুদ্রা সঞ্চিত হয়েপারিছে। ইথানল অর্থনীতি অতিরিক্ত রাজস্ব আদায় মাধ্যম সৃষ্টি করা সহ চিনি মিলগুড়িক নগদ প্রবাহক ব্যাপক করেছে, ফলে আখু চাষী আর্থিক ক্ষেত্রে অধিক সশক্ত হয়ে পড়ুছন্তি বলে সে কহিছন্তি। আপনমানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীরো। জম্মু কাশ্মীরে সম্ভাব্য প্রতিকূল পানিপাগক দৃষ্টি রাখি শ্রী অমরনাথ জী যাত্রা আজ স্থগিত রয়েছে। উভয় বালতাল এবং পহলগাম পথ দিয়ে যাত্রা বন্ধ রাখাই। এ সম্পর্ক সূচনা দিয়ে জন প্রশাসনিক অধিকারী কহিছন্তি, কিছুদিন পর্যন্ত প্রতিকূল পাগ পরিস্থিতি নিয়ে ভারতীয় পানিপাগ বিভাগ পূর্বানুমান করেছে। তীর্থযাত্রীঙ্ক সুরক্ষা এবং সুস্থতাকে দৃষ্টি রাখি এই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা। পরবর্তী নির্দেশ পর্যন্ত বালতাল এবং নোনওয়ান অথবা চন্দনবাড়ি বেস ক্যাম্পর যাত্রাকে বন্ধ রাখা। পানিপাগ পরিস্থিতিকে দৃষ্টি রাখি শ্রদ্ধাঙ্ক যাত্রা পাইঁ পুনঃ নিষ্পত্তি গ্রহণ করাযিব বলে অধিকারী সূচনা দেইছন্তি। এপর্যন্ত 370,000 অধিক শ্রদ্ধাড়ু পবিত্র গুম্ফা দর্শন করিসারিলেনি। গত 3 তারিখরু আরম্ভ হইথিবা চলিত বর্ষ যাত্রা 57 দিন পরে আসন্তা মাস 28 তারিখ শ্রাবণ পূর্ণিমা তথা রক্ষাবন্ধন পর্ব সহিত সমাপ্ত হেব। শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দির বোর্ড পক্ষ মধ্যে বৈষ্ণোদেবী যাত্রাকে অস্থায়ী ভাবে স্থগিত রাখাই। ভারতীয় পানিপাগ বিভাগ পক্ষর প্রতিকূল পাগ পরিপ্রেক্ষী এই নিষ্পত্তি গ্রহণ করা বোর্ড কহিছে। জম্মু কাশ্মীর কতক অঞ্চলে প্রবল বর্ষার সম্ভাবনা নেই পানিপাগ বিভাগ সতর্ক সূচনা জারি করেছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসই 10ম শ্রেণী দ্বিতীয় বোর্ড পরীক্ষা 2026 ফলাফল ঘোষণা করা যাইছি। ডিজিলকর পরীক্ষাফল পোর্টাল মাধ্যমে ছাত্রছাত্রী সেমানকর ফলাফল সম্পর্কে তথ্য পাইপারে। জাতীয় শিক্ষানীতি আধারে চলিত বর্ষঠার 10ম শ্রেণী সিবিএসই পরীক্ষার 2টি বোর্ড পরীক্ষা আরম্ভ হয়েছে। মুখ্য বোর্ড পরীক্ষা 17 ফেব্রুয়ারি মার্চ 11 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। এরপরে গত মে 15-21 তারিখ পর্যন্ত দ্বিতীয় বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। দুইটি যাক বোর্ড পরীক্ষার ফলাফলকে মিশ্রণ করা পরে সামগ্রিক পাশার 96.78% রয়েছে সিবিএসই কহিছে। বিদেশে থাকা ছাত্রছাত্রী মধ্যে ডিজিলকর মাধ্যমে সেমানকর ফলাফল তথা অন্যান্য তথ্য পাইপারিবে বলে সিবিএসই সূচনা দিয়েছে। ইরান বিরুদ্ধে আমেরিকা সেনা পক্ষর পুণে আকাশমার্গর আক্রমণ করা যাইছি। ইরান রেভলিউশনারি গার্ড পক্ষর জোর্ডানর আমেরিকীয় সেনাঘাটি উপরে হইতিবা আক্রমণ পরিপ্রেক্ষীরে আমেরিকা পক্ষর এই পদক্ষেপ গ্রহণ করা যাইতিবা জানাপড়িছি। জোর্ডানরে ইরানর আক্রমণ দ্বারা 2 জন আমেরিকীয় সৈনিকঙ্কর মৃত্যু হওয়া সহ জনে নিখোঁজ অছন্তি। আহত 4 জনকু চিকিৎসা পাইঁ হসপিটালরে ভর্তি করা যাইছি। আমেরিকার কেন্দ্রীয় কমান্ড কহিছি, হরমুজ প্রণালী দেই ইরানর তেল ট্যাঙ্কর গুড়িকর যাতায়াতকু সীমিত করিবা সহ এহার ক্ষমতা হ্রাস নেই আক্রমণ করা যাইছি। যুদ্ধ পূর্বরু এই জলপথ দেই বিশ্ব তৈল যোগানর প্রায় 20% কারবার হেউতলা। আকাশবাণীর লোকঙ্ক পদ্ম কার্যক্রম মাধ্যমে আজ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা তথা

শ্রোতা বন্ধু, কার্যক্রম শুনিলে আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী ব্রহ্মপুর সময় বর্তমান সকাল 7:25। বর্তমান আসন্তু শুনিব আমার শিশুমানঙ্কর পাই কার্যক্রম শিশু রাইজ। উপস্থাপনায় অছন্তি ববিতা মিশ্র।

শ্রোতা বন্ধু কার্যক্রম শুনুথিলে আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী ব্রহ্মপুর সময় বর্তমান সকাল 8:45। বর্তমান আসুন শুনবা সুগম সঙ্গীত। কার্যক্রম আরম্ভ করিবা জষ্টিস দেবেন্দ্র মোহন পট্টনায়কঙ্ক কণ্ঠরে এই গীতর। তা পূর্বর শুনতু এই বিজ্ঞাপন।

কথাচিত্র অস্তরা করে এই গীত শ্রোতা বন্ধু শেষ হলা কার্যক্রম গীতাঞ্জলি শুনে লিখেছি ওড়িয়া এবং হিন্দি কথাচিত্রর গীত আপনার শুনছি আকাশবাণীর ব্রহ্মপুর কেন্দ্র কার্যক্রম প্রসারিত হচ্ছে বেন্ট্র 100.6 MHz যোগে এবং প্রসার ভারতীর মোবাইল অ্যাপ নিউজ অন এআইআর মাধ্যমে সময় বর্তমান আমার পরবর্তী কার্যক্রমের শুনে সুগম সঙ্গীত কার্যক্রম আরম্ভ করিবা অর্জুন চরণ সামলক কণ্ঠটি এই দূর

0: শ্রোতা ভনী আমার বিশেষ কার্যক্রম শ্রীমতী সংসার এই ক্রমে আসন্তু আজ জনে সুখী দম্পতি ভেটিবা।
1: শ্রীমতী সংসার কহিলে গোটিয়ে নারীর সম্পূর্ণ জীবনর কাহাণী, বাহা হেলা পরে যে কেবল তা জীবন কাহাণী আরম্ভ হুয়ে সেমিতি নুহে, পিলাটি দিনরু আজি যায় সে যাহা শিখিছি করিছি তা জীবনর সবকিছি প্রতিছবির প্রতিফলন হুয়ে তার সংসাররে। আজি আমার সহিত সেমিতি দম্পতি জনে অছন্তি, আসন্তু সেমানকু কার্যক্রমকু স্বাগত করিবা। ম্যাডাম নমস্কার, আপনার পরিচয় দিয়ন্তু এবং স্যারক বিষয়ে বি কিছু কুহন্তু।
2: আপনার বি বহুত বহুত ধন্যবাদ, আপনার মতে এই কার্যক্রম কু নিমন্ত্রণ করলে এবং মতে শুনুথিবা অগণিত শ্রোতা বন্ধু মানুষ মতে নমস্কার। মু দীপিকা দাস, বর্তমান লোচাপড়া উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষয়িত্রী রূপে কার্যরত। এয়া সহিত মু কবিতা, গপ, নাটক এপরি লেখে। মোর হজবেন্ড হচ্ছেন সুনীল কুমার রথ, সি অছেন ফিশারি ডিপার্টমেন্ট রে জোনাল ম্যানেজার অছেন্দি, তা সঙ্গে বিজনেস বি করন্তি, আমার যে প্রন প্রসেসিং করা যায় এবং ফিল্ড রে প্রন কালচার করি তাকু ইম্পোর্ট এক্সপোর্ট করা যায়।
1: প্রথমে আপনাকে আমার কার্যক্রম কো স্বাগত জানাই ম্যাডাম। আপনার সংসার বিষয়ে কথা হওয়ার পূর্ব আপনার পিলাদিন বিষয়ে কিছু জাণিবাকু চাহিবো, যে আপনার যেমতি জন বর্তমান শিক্ষয়িত্রী অছেন্দি, পিলাদিনরু আজি যায়র কাহাণী অল্পরে কিছু কুহন্তু।
2: ମୋର ପିଲାଦିନ ବାପା ମାଙ୍କର ମଧ୍ୟରେ କଟିଥିଲା। ମାମା ଥିଲେ ଜଣେ ଶିକ୍ଷୟିତ୍ରୀ, ବାପା ଯେହେତୁ ଥିଲେ ଗୋଟେ ନେଭାଲ ଅଫିସର, ସେ ସବୁବେଳେ ଆମଠୁ ଦୂରରେ ରହୁଥିଲେ। ମୁଁ ଅଜାଙ୍କ ସାଙ୍ଗରେ ହିଁ ରହୁଥିଲି। ମୋ ମାମା ହଉଛନ୍ତି ମମତା ମିଶ୍ର ଏବଂ ବାବା ଲକ୍ଷ୍ମୀ ନାରାୟଣ ଦାସ। ମୋର ହାଇସ୍କୁଲ ସେ ପୋଲସରାରେ କଟିଥିଲା ଏବଂ ମାମା ଯେହେତୁ ଜବ୍ ହୋଲ୍ଡର ଥିଲେ ଏବଂ ବାବା ବି ଜବ୍ ହୋଲ୍ଡର ଥିଲେ, ତେଣୁ ମୋର ପିଲାଦିନଟା ମୋର ଅଜାଇ, ମାମୁଁ, ମାଉସୀ ଏମାନେ ହିଁ ମୋର ଯତ୍ନ ନେଇଥିଲେ। ତ ବାପା ମା ବୋଲେ ମୁଁ ମୋ ବାପା ମାମାକୁ ଯେମିତି ବୁଝାଏ, ମୋ ମାଉସୀ ବି ମୋର ଦ୍ୱିତୀୟ ମାମା।
1: ପିଲାଦିନରୁ ବାପାଙ୍କଠୁ ଏତେ ଦୂରରେ ରହୁଥିଲେ, ମା ଯେହେତୁ କାର୍ଯ୍ୟକ୍ଷେତ୍ରରେ ରହୁଥିଲେ ତେଣୁ ତାଙ୍କର ବି ସମୟ ଆପଣଙ୍କୁ କମ୍ ହିଁ ମିଳୁଥିବ, ତ ସେ ସମୟରେ କେବେ ଏମିତି ଆପଣ ନିଜକୁ ଏକୁଟିଆ ମନେ କରିନାହାନ୍ତି ବା ଗୋଟେ ଜଏଣ୍ଟ ଫ୍ୟାମିଲିରେ ଚଳିବା କେମିତି ଶିଖିଥିଲେ ଏଇ କାରଣ ଯୋଗୁଁ?
2: ନାଇଁ, ଜଏଣ୍ଟ ଫ୍ୟାମିଲି ନୁହଁ, ଆକ୍ଚୁଆଲି ମୋ ମାମାଙ୍କ ଟ୍ରାନ୍ସଫର ହେଇଥିଲା। ମାନେ ମୋ ବାପା ଘର ଜେଜେବାପାଙ୍କ ଗାଁରୁ ଅଜାଙ୍କ ଘର ପାଖାପାଖି ଯେହେତୁ ମାମାଙ୍କର ଟ୍ରାନ୍ସଫର ହେଇଥିଲା, ତ ସେତେବେଳେ ଆମେ ଅଜାଙ୍କ ଗାଁରେ ଆଉ ଗୋଟେ ଘର ହେଇଥିଲୁ। ମାମାଙ୍କର ଆବସେଣ୍ଟ ଟାଇମ୍ରେ ମତେ ମାମା ଛାଡ଼ନ୍ତି ଅଜାଙ୍କ ଘରେ, ସେଇଠି ମତେ ମୋ ମାଉସୀ, ସାନ ମାଉସୀ ଯିଏ ଥିଲେ ସେ ମୋର କେୟାର ନଥିଲେ। ଆଉ ସେଇ ସମୟରେ ମାମା ନଥିଲା ବେଳେ ଯେହେତୁ ଜାଣିଛନ୍ତି ମାଉସୀ ହଉଛନ୍ତି ଦ୍ୱିତୀୟ ମା, ତାଙ୍କର ମତେ ଯୋଉ ଯତ୍ନ ନେଇଥିଲେ ତାହିଁରେ କୌଣସି ବି ଅବହେଳା ନଥିଲା। ମୋ ସାନ ଭାଇ, ମୋର ବି ଆଉ ଗୋଟେ ଭଉଣୀ ବି ଅଛି, ସେମାନଙ୍କର ବି ସେ ଯତ୍ନ ଖୁବ ଭଲ ଭାବରେ ନେଇଥିଲେ।

পরমা প্রভু চতুর্ধা মূর্তির বিরাজিত রত্ন সিংহাসন উপরে কেতে মত কেতে পথর কাহি কেতে কাহানি বাস্তবতার রূপ নেই গড়ি উঠিছে মোর পরম স্বামী জগন্নাথঙ্কু কেন্দ্র করি সবুর সাক্ষী এই বড় দাণ্ড বাইশি পাহাচ নিজে কাকভূষণ্ড যুগ যুগর দিবস রচনী মো পাই একাকার হয়েযাইছি কেবল তাঙ্করি কথা শুনিবারে কেবল অসীম পরিতৃপ্তি সেথিরে থায় বলি আস মো সহিত আস বড় দাণ্ডকু এই এই সেই অরুণ স্তম্ভ সম্মুখরে মুখশালা বাইশি পাহাচর প্রথম পাদ রয়ে ঠিক তক্ষণ যাহা যাহা কিপরি দুঃখী দুঃখ হারি আর্ত পতিত রত্রাণকর্তা ভক্ত বৎসল দীনবন্ধু মোর প্রিয় পরম

0: জয় প্রভু কর্তৃত্ব পালন কর, জয় প্রভু কর্তৃত্ব পালন কর, জয় প্রভু কর্তৃত্ব পালন কর, জয় গণপতি কর, জয় গণপতি কর, জয় গণপতি কর, জয় প্রভু কর্তৃত্ব পালন কর, জয় প্রভু কর্তৃত্ব পালন কর, জয় প্রভু কর্তৃত্ব পালন কর।
1: আসুন আসুন গণপতি।